0: শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 30শে জ্যৈষ্ঠ, 26শে জিলহজ, 13ই জুন, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খাল পুনরুদ্ধারণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁওয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি বলে ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং গত রাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার খেলা 1-1 গোলে ড্র, যুক্তরাষ্ট্র এখন প্যারাগুয়ের মোকাবেলা করছে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ কক্সবাজারে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও সাজসাজরব। এছাড়া কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ প্রস্তুত করা হয়েছে তাঁর সমাবেশ ও কর্মসূচির বিভিন্ন স্থান। বিস্তারিত প্রতিবেদনে।
2: 13 জুন শনিবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরকে ঘিরে জেলার সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন সহ ব্যাপক কর্মসূচি। আয়োজন করা হবে জনসভা ও সুথি সমাবেশ। এতে জেলা জুড়ে চলছে সাজ সাজ রব।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদের কক্সবাজার আসছেন। আমরা কক্সবাজারবাসী ওনার কাছ থেকে অনেক কিছু চাই এবং কক্সবাজারের মানুষ আজকে আনন্দিত এবং সহস্পষ্ট ভাবে ওনাকে বরণ করার জন্য আদির আগ্রহ অপেক্ষা করছেন।
4: এই আগমনকে কক্সবাজারবাসী উৎসব হিসাবে বরণ করার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে।
2: সফরের দিন সকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সদর উপজেলার PM খালি পাতলি খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেখানেই অংশ নেবেন একটি পথসভায়, জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
5: 13 জুন শনিবার কক্সবাজার জেলা সফর করবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে সফর সূচি পেয়েছি সেই হিসাবে উনি ওই দিন সকাল 10টায় কক্সবাজার পৌঁছাবেন। উনি PM খালি ইউনিয়নে একটি খাল আছে, পাতলি খাল, এই খালটা পুনঃখনন উদ্বোধন করবেন, সেখানে একটি সংক্ষিপ্ত জনসভায় পথসভায় বক্তব্য প্রদান করবেন।
2: পরে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করবেন সাফারি পার্ক। বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে আয়োজিত একটি জনসভায়ও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার।
6: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যে নিরাপত্তা নেওয়া দরকার আমরা সব কিছুর ব্যবস্থা করে রেখেছি।
2: এর আগে দুপুরে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুরে পেকুয়া উপজেলা হতে নবগঠিত মাতামুহুরি উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি শ্রেণীপেশা ও ধর্ম বর্ণের মানুষকে এবারের বাজেটের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি গতকাল বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রণয়নে সরকারের মূল লক্ষ্য ছিল জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। আরো শুনুন প্রতিবেদনে।
7: প্রথা অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কোন শ্রেণী পেশার মানুষ যেন বাদ না পড়ে সেই বিষয়টি গুরুত্ব দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বাজেটে শুধু বরাদ্দ বা নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের রোডম্যাপও রয়েছে।
8: এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।
7: পরে দীর্ঘ প্রায় দেড় ঘন্টা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সরকারের কি পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ কৌশলের মাধ্যমে বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই দেশের ভেতরে ব্যবসা পরিচালন ব্যয় ও হয়রানি হ্রাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
8: তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে।
7: বিভিন্ন কারণে চাকরি হারানো শিক্ষিত তরুণ যুবা এবং গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ সমূহ জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির আওতায় প্রত্যেক শ্রেণীর কর্মক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ, অর্থ সহায়তা ও নিবিড় তদারকি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
8: এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো কোন সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি, তা আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের।
7: সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, খনিজ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাপেক্সকে গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে, যেন সমুদ্রতলের গ্যাস ও তেলকূপ সন্ধান এবং আহরণ করা সম্ভব হয়।
9: সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছিল, যার ফলে গত 17 বছর বাংলাদেশের এক্সপ্লোর করার জন্য কিছুই করে নেই, একটা কূপ খনন করে নেই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থার দিকে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের সরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব।
7: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধানে কাজ করা হচ্ছে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, কালো টাকা সাদা করার কোনো সুযোগ বাজেটে দেয়া হয়নি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়ন সহায়ক হিসেবে অভিহিত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের গৃহীত সংস্কারমুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার দীর্ঘমেয়াদে দেশের শিল্পখাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কৌশলে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং সৃজনশীল অর্থনীতি ও ব্লু ইকোনমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং এতে মানব উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন গতকাল রাজধানীর একটি হোটেলে সিপিডির 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট বিশ্লেষণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ড. ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হল মানব উন্নয়ন, বেসরকারি খাত চালিত প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার। তিনি আরো বলেন, ভৌত অবকাঠামোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং জনকল্যাণের উপরও জোর দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে নতুন বাজেটে। আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিস্তারিত প্রতিবেদনে
7: আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। বিদ্যমান বিভিন্ন ভাতা কর্মসূচির পাশাপাশি সরকারের নতুন করে চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি পাচ্ছে ব্যাপক পরিসর। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে 41 লাখ দরিদ্র পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে পাবে 2,500 টাকা করে সহায়তা। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 14,500 কোটি টাকা। এই কর্মসূচির সফল বাস্তবায়ন দেশে দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ বেতারকে জানান বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
10: ফ্যামিলি কার্ড থেকে গরিব এবং দুস্থ মানুষদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। আমরা প্রাক্কলন করে দেখেছি আমার গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড থেকে, যে সরকার যদি 41 লাখ দরিদ্র জনগোষ্ঠীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারে, তাহলে বাংলাদেশের যে পরিমাণ লোক দরিদ্র সীমার নিচে বাস করেন তাদের সংখ্যাটা বেশ দ্রুত কমতে পারে, সেটার একটা ভালো সম্ভাবনা আছে।
7: তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মসূচির সাফল্য নির্ভর করবে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সুশাসন নিশ্চিত করার উপর।
10: মনে রাখতে হবে যে সামাজিক সুরক্ষা খাতের আওতায় যাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে যেন সঠিকভাবে নির্বাচন করা হয়, না হলে আবার সেখানে একটা অর্থের অপচয়ের প্রশ্ন থেকে যায়।
7: অর্থনীতিবিদদের মতে, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি হতে পারে দারিদ্র হ্রাস ও সামাজিক সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। দেশের শিল্পায়নের নতুন সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী 2 মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঠাকুরগাঁও জেলা শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্পায়নের কোন বিকল্প নেই। সরকার বিভিন্ন অঞ্চলে নতুন শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশ একসঙ্গে কাজ করে যাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার শিক্ষা পাঠ্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে যাতে শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক গবেষণা সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর সমাধান বের করার প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারে। গতকাল বরিশালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার পাঠ্যক্রম এমনভাবে প্রণয়নের জন্য কাজ করছে যাতে পাঠ্যপুস্তকগুলো বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধানে উৎসাহ প্রদান করে। কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। গতকাল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডুকেশন এক্সেলেন্স সাপোর্ট স্কিম শীর্ষক সভায় তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আফরোজা খানম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই, এক্ষেত্রে অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশে কোন শ্রেণী পেশার মানুষ আর অবহেলিত থাকবে না। সরকারের জনবান্ধব বাজেট জনকাঙ্ক্ষা পূরণ করে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলবে। তিনি গতকাল নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে কর্মসহায়ক উপকরণ ও বৃত্তি প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান শেষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় চিকিৎসা সহায়তাকে 50,000 টাকা থেকে 1 লাখে উন্নীত করা হচ্ছে বলেও তিনি জানান।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবন্ধের জন্য একটি চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উভয় পক্ষ চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে এবং ওয়াশিংটন মনে করছে আগামী কয়েকদিনের মধ্যে এই খসড়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাচি বলেন, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ইরান। এতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, এই চুক্তির মধ্যে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে, তবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা পরবর্তীতে শুরু হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে মতৈক্য হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে যাচ্ছে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। গতরাতে কানাডার টরেন্টোতে ফিফা বিশ্বকাপ ফুটবলে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। এদিকে লস অ্যাঞ্জেলসে এখন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে রয়েছে। ক্রিকেট। গতকাল জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইংল্যান্ডে শুরু হল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের 10ম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলকে 87 রানে পরাজিত করেছে। আগামীকাল বিশ্বকাপের এই গ্রুপে বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত জাতীয় বাজেটকে সংস্কারমুখী, ব্যবসা বান্ধব ও অর্থনৈতিক পুনরুদ্ধারের রোডম্যাপ বলে উল্লেখ বিভিন্ন সংস্থার। প্রস্তাবিত জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দারিদ্র কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিমত অর্থনীতিবিদদের। দেশের শিল্পায়নের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই আসছে চীনা প্রতিনিধি দল, ঠাকুরগাঁয়ে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। যুদ্ধ বন্ধে চুক্তির কাছাকাছি বলে ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। এবং গতরাতে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার খেলা 1-1 গোলে ড্র, যুক্তরাষ্ট্র এখন প্যারাগুয়ের মোকাবেলা করছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
14: বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: পাহাড়ে যাবো কে কইছে
1: তোর? আরে লেক মিমো আজ অন টাইম, বাহ। এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তো জানতো, মগর কি হুনছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: push it like flat.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চেক, এখন সময় বেলা ১১টা।
1: রেট্রো রিলোডেড।
2: গুড মর্নিং বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম একদম শনিবার সকাল ১১টা বাজে রেট্রো রিলোডেড নিয়ে। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো তো চলবেই, কিন্তু তার পাশাপাশি পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথা, পুরনো দিনের সবকিছুই চলবে। যেমনটা ধরেন যে এই যে বিশ্বকাপ চলছে, আপনি কোন দল সাপোর্ট করছেন সেটা এখন সবাই অনেক বেশি জেনজিরা বেশি অ্যাক্টিভ হয়ে আছেন। কিন্তু পুরনো দিনের যদি আমি কথা বলতাম, পুরনো দিনের সময়ের কথা বলতাম, সেক্ষেত্রে সেই সময়টা ফুটবলটা কি ছিল তখনকার সময়? আসলে মানে ছোটবেলা থেকেই ফুটবল মানেই কিন্তু ছিল পাড়ার মাঠে ধুলাবালিতে বিকেলবেলার হইচই খেলা, তাই না? বিশেষ করে ছেলেদের জন্য স্কুল ছুটি হলেই মানে মানে সবাই মিলেই দৌড়াদৌড়ি করে ছেলেরা বিশেষ করে হচ্ছে মাঠে নেমে পড়তো বল নিয়ে এবং তারা হচ্ছে ফুটবল খেলতো, ছোটবেলার কথা আমি বলছি। হ্যাঁ, বিকজ এই সময়টাতে না এত একটা আমেজ, এত একটা উৎসব, মানে এটা হচ্ছে বলে যে বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট একটা উৎসব হচ্ছে এই বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ। তো তখনকার সময় থেকে কিন্তু চলে আসছে। আমরা কি জানি যে এটা কবে শুরু হয়েছিল? ১৯৩০ সালে উরুগুয়েতে কিন্তু ফিফা বিশ্বকাপের ইতিহাস শুরু হয়। জি হ্যাঁ, তখন মাত্র ১৩টা দল নিয়ে হচ্ছে এই বিশ্বকাপটা শুরু হয়েছে। আজকের মতো এত বড় সড় আয়োজন কিন্তু না থাকলেও টুর্নামেন্টের বিশ্বের যে সবচেয়ে জনপ্রিয় একটা খেলা হিসাবে কিন্তু এই বিশ্বকাপটা ফুটবল খেলাটাও কিন্তু পরিচিত হয়। এবং আপনারা কে কোন দল সাপোর্ট করছেন, এটা কি পুরনো আমল থেকে চলে আসছে? যে এমনও হয়েছে যে বাবা তারপর দাদারা তারা খেলা দেখতো, তখন হচ্ছে তাদের সাথে সাপোর্ট করতে করতে লাইক ধরেন ব্রাজিল সাপোর্ট করছে দাদা বাবারা, তখন ওর থেকে আপনি ছোট কিছু বুঝতেন না, ওরা যে দল সাপোর্ট করছে আপনিও সে দল সাপোর্ট করতে করতে এসেছেন, এরকম কি কেউ আছেন? নাকি আপনি নিজে খেলা বুঝে তারপর কোনো একটা দল সাপোর্ট করছেন, এবং কোন দল? যেটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা। আমি খুব কম শুনেছি যে অন্য কোনো দল আছে। তো যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনা বাদে অন্য কোনো দল থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন, এবং কেন আপনার পছন্দ সেই দলটা সেটাও কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? আর আজকে পিঙ্কি তো আছি আপনাদের সাথে, পুরনো হারানো দিনের গানগুলো কিন্তু চলবেই দুটো পর্যন্ত, পুরনো হারানো দিনের গানগুলো এবং পুরনো দিনের কথা, পুরনো দিনের স্মৃতি। যদি আপনাদের কোনো কিছু আমাকে জানাতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, ০১৮৪১৯০৪৯০৪ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে জানাতে পারেন। তাছাড়া facebook.com/ilovedhakafm পেজ একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। মজার বিষয় হয়েছে আজকে আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা আপনারা দেখবেন, চট জলদি ফেসবুকে পেজে চলে যান, সেখানে আমি পোস্টটা দিয়েছি। এবং সেই পোস্টটা হচ্ছে আমি হচ্ছে বিশ্বকাপের যতগুলো, সবগুলো না মানে কয়েকটা মেইন মেইন যে দলগুলো আছে সেগুলোর পতাকা নিয়ে ড্রেসটা ক্রিয়েট করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সেখান থেকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকে আমি জানতে চেয়েছি, সবাই তো জিজ্ঞেস করে যে কে কোন দল সাপোর্ট করেন, আজকে আমার জানতে ইচ্ছা করছে যখন আপনারা খেলা দেখতে বসেন, প্রিয় দলের খেলা যখন আপনি দেখতে বসেন তখন আপনি কি করেন? চিৎকার করেন, নাকি টেনশন করেন, নাকি পপকর্ন চিপস হাতে নিয়ে বসে বসে খেলাটা দেখেন, আর নাকি সবগুলো একসাথেই করতে থাকেন, কোনটা আমাকে একটু জানাবেন। আর যদিও এবারের আমাদের টাইমিংটা একটু এরকম এদিক ওদিক হয়ে গিয়েছে, আমাদের মনে হয় না সবাই হচ্ছে যারা বিশেষ করে কাজকর্ম করি তারা মনে হয় না এই টাইমিংয়ে দেখার সম্ভাবনা আছে, তারপরেও কিন্তু একটা দুটো খেলা আমি যেটা দেখেছি যে ১১টার দিকে আছে সেটা মানে সকাল ১১টার দিকে, সেটা মেবি একদম সেই রকম জম্পেশ একটা খেলা হবে সবার জন্য। যাই হোক, আরও কথা হবে, আরও আড্ডা হবে, আপনারা লিখতে থাকুন। পিঙ্কি ফিরছি কিছুক্ষণ পর, চলে যাচ্ছি গানে, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য রেখেছি। স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: দিন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হাউ ইজ ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম
3: শুনছেন ঢাকা FM 90.4

0: Reloaded.
1: Welcome back, listeners. আপনারা শুনছেন ঢাকা FM 90.4 পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। তো একদম ফুটবল ভাইব ফিফা ভাইব নিয়ে কথা বলছিলাম, আসলে পুরনো দিনের কথাই বলছিলাম। তো আপনাদের কি মনে পড়ে যে আপনারা যখন পুরনো বা ছোট ছিলেন পুরনো সময়টাতে কিভাবে খেলা দেখতো? আমার যতদূর মনে পড়ে যে বিশ্বকাপের খেলা দেখার জন্য মানুষরা রাতে জেগে টেলিভিশনের সামনে বসে থাকতো, এবং এলাকা যদি হতো এলাকার মানুষটা কি করতো, একটা জায়গায় একটা টিভি বা হচ্ছে একটা প্রজেক্টরটা একটু পরে এসছে, বাট একটা টিভির সামনে সব ডজন ডজন মানুষ বসে থাকতো, এবং যে দলের খেলা চলতো একটা গোল দেওয়ার সাথে সাথে সবাই মিলে একটা চিৎকার, মানে ওই আনন্দটা কিন্তু একদম ডিফারেন্ট। এখন সবাই হচ্ছে সবার বাসায় বসে বসে বা কেউ একজন বসে বসে দেখছেন বা কেউ হচ্ছে পুরো পরিবারকে নিয়ে বসছেন, কিন্তু ওই মজাটা নেই যখন এলাকার মানুষজন একসাথে হয়ে সবাই চিল্লাচিল্লি করে হচ্ছে খেলা দেখা। তো আমি ওই জিনিসটা পেয়েছিলাম ছোটবেলায়, যদিও আমিও তখন কিছুই বুঝতাম না যে খেলার জিনিসটা কি, ফুটবল জিনিসটা কি। ভাইয়া বাবার সাথে বসে থাকতাম, ওরা সাপোর্ট করতো, ওদের সাথেও আমি বসে বসে এই করে চিল্লাতাম। বাট এখন হয়তো বা জিনিসটা বুঝতে পারছি যে আসলে এটা যে আনন্দ, এটা একদম পুরো উৎসবের মতো হয়ে গেছে। যখন যার যে দলের খেলা চলে তখন একসাথে সবাই মিশে বসে খেলা দেখাটা অন্যরকম একটা ফিলিংস, তাই না? যাই হোক, পিঙ্কি তো আছে আপনাদের সাথে, আরো কথা হবে। যেটা জানতে চেয়েছিলাম আপনারা কিন্তু বলবেন, আমি পরের ঘন্টা এসে আপনাদের সব কমেন্টস হোয়াটসঅ্যাপ যা যা করবেন সব নিয়ে নিব। যখন আপনারা খেলা দেখতে বসেন তখন আপনারা কি করেন, টেনশন করেন নাকি খাবার দাবার নিয়ে বসে থাকেন, নাকি হচ্ছে চিল্লাচিল্লি করেন মানে চিৎকার করেন, নাকি হচ্ছে এখন যে ট্রেন্ডটা চালু হয়েছে সেটা হচ্ছে একজন অপরজনকে পচানো। ধরেন আপনি ব্রাজিল সাপোর্ট করছেন, আপনি আর্জেন্টিনার দলকে পচাবেন, আবার আর্জেন্টিনার দল আপনাদেরকে পচাবে, এরকম একটা ট্রেন্ড কিন্তু এখন খুব দেখতে পাচ্ছি। তা আপনি কোন দল সেটা লিখে পাঠিয়ে দেন, পিঙ্কি ফিরছে একটু পর, কোথাও যাচ্ছেন না।
2: You're listening to Taka FM 90.4.

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
1: আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড নিয়ে। তো পিঙ্কি তো নাইনটিস কিড আমি সবসময় বলি, তো 1990 এবং 2000 এই শতকে বিশ্বকাপের মানেই ছিল কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ইতালি জার্মানি ফ্রান্স আর আর আর আর আর কি আর কি আর কি আর এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তখনকার এই দলগুলো কিন্তু খুব ফেমাস ছিল, যদিও এখনো আছে। তো আসলে এই সব দলগুলো কখনোই কি বলে যাতে ফ্যান ফলোয়িং তারা কিন্তু কমবে না, উল্টো বাড়বে, ব্রাজিল আর্জেন্টিনার বিশেষ করে এই দলের প্রেমিকরা অনেক বেশি বাড়বে, তাই না? এবং ওই সময়টাতে আসলে স্কুল কলেজ চায়ের দোকান যেখানেই আপনি দেখবেন আশেপাশে শুধুমাত্র ফুটবল খেলা চলছে, যেটা এখনো হয়ে থাকে, এবং সবাই হচ্ছে পতাকা নিয়ে বসে থাকে, পতাকা কি বলে ঝুলায়। এই জিনিসটা না আমার খুবই মজা লাগে যে প্রতি মানে আপনি দেখলে বুঝবেন এই এই বিল্ডিং এ কেউ আছে যে আর্জেন্টিনা সাপোর্ট করে, এই বিল্ডিং এ কেউ আছে যে ব্রাজিলের সাপোর্ট করে। তো জিনিসটা আসলে এই যে এক দেড় মাসের যে খেলাটা সেটা কিন্তু আসলে একটা উৎসবের মতোই থাকে, এবং প্রতি সময়টাতে আমরা এটা খুব মিস করি। যদিও আমি একটু আগে বলেছিলাম সময় একটু এদিক ওদিক হয়ে গেছে, তারপরে এক দুইটা ম্যাচ যদি একসাথে বসে দেখা যায় তাহলে কিন্তু পুরনো স্মৃতিগুলো একদম মনে পড়ে যাবে। যাই হোক, পিঙ্কি আছি তো আপনাদের সাথে, রেট্রো রিলোডেড চলছে, পিঙ্কি ফিরবো পরের ঘন্টা, আপনারা কোথাও যাবেন না, এসে আপনাদের এসএমএস কমেন্টস অ্যান্ড হোয়াটসঅ্যাপ নিয়ে নিব। সো চট জলদি যারা যারা লিখছেন লিখে ফেলুন, আর কিছু জানাতে চাইলেও সেটাও লিখে ফেলতে পারেন, ঠিক আছে? 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে, তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজে একটি পোস্টে আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ওকে, লিখতে থাকুন, ফিরছি একটু পর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Retro Reloaded.
1: Retro Reloaded.
0: লিসনার্স, কি অবস্থা? কেমন লাগছে এই আয়োজন? আশা করছি ভালো লাগছে। পুরনো হারানো দিনের গানগুলো শুনতে শুনতে পুরনো দিনের কথা, পুরনো দিনের স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে, তাই না? তো ফুড, আজকে আমার পুরো শোটাই একদম ফুটবল আমেজেই রয়ে গিয়েছে। পুরনো দিনের কথা বলছিলাম, এখন আসলে সব মিলিয়ে আমি আসলে কথাটা বলছিলাম, কিন্তু ফুটবল তখন এখন যখনই বলেন না কেন, ফুটবল কিন্তু একটা খেলা ছিল না, ছিল একটা কি বলে, বন্ধুদের একটা আড্ডা, বন্ধুদের একটা বসে বসে কথা বলা, যেটা এখনকার সময় কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যায়। কারণ হচ্ছে সবাই হচ্ছে তাদের কাজে ব্যস্ত থাকে। তো এই খেলার উপলক্ষে যদি একসাথে দেখা হয়, দলের জন্য পতাকা, তারপর পোস্টার, এসব নিয়ে হচ্ছে একসাথে আলাপ আলোচনা করা, একটু সময় কাটানো, বসে বসে খেলা দেখা, এবং এমন হয়েছে যে যেদিন যার পছন্দের খেলা মানে টিমের খেলা থাকে, সবাই একসাথে বসে একটা ডেট ফিক্সড করে যে কোন ডেটের খেলা আমরা দেখবো, কোথায় বসবো, বসে একসাথে আড্ডা দেওয়া। তো এই ফুটবল খেলার মাধ্যমে কিন্তু আপনি বলতে পারেন যে সবাই কিন্তু একসাথে হয়, মানে যেটা এখন সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে একদমই পাওয়া যায় না। কিন্তু আগেরটার সময় তো ব্যাপারটাই অন্যরকম ছিল, একদম বলছিলাম না একটু আগে, প্রজেক্টরের মধ্যে লাগিয়ে একদম ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা দেখা, উফ। এখনো মাঝে মাঝে হয়, গত বিশ্বকাপে হয়েছিল, যেটা আমি যদ্দূর জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই প্রজেক্টর লাগিয়ে হচ্ছে খেলা দেখেছিল, এবং অনেক অনেক অনেক মানুষ হয়েছিল। তো সবাই মিলে আসলে দেখার যে মজাটা, এবং ফাইনাল যে ম্যাচটা, ওটাও কিন্তু সবাই একসাথে দেখার যে মজা, একা একা বা দুই তিনজন নিয়ে বসে দেখার কিন্তু মজা একদমই না। তো আসলে এই ট্রেন্ড কখনো শেষ হবে না, এটা যতদিন চলবে ততদিন আসলে আমাদের এই মজার আয়োজনটা চলবে। তো যাই হোক, আরো কথা হবে, আর গান তো শুনছেনই আপনারা, আমাকে কিছু জানাতে চাইলে লিখ ফেলুন। পিঙ্কি ফিরছে একটু পর, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকুন।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: from the show Bandergan Shuroon. Ben Bisset.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Retro Reloaded.

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনাদের কি অবস্থা বলেন তো? কেমন লাগছে গানগুলো? নিশ্চয়ই ভালো লাগছে, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করছি। এবং চলছে রেট্রো রিলোডেড, জি হ্যাঁ রেট্রো রিলোডেড চলছে। বলেছিলাম যে এই আওয়ার এসে আপনাদের হোয়াটসঅ্যাপ কমেন্ট সব নিয়ে নিব, তো দেখে নেই কে কে আছেন আমার সাথে। পিঙ্কি জি, আপনি এত ফাঁকিবাজ কেন? যাব কই বাদ বিগ, যাব কই বাদ বিগার যায় যাব কই। আচ্ছা, আপনাদের মতো মানুষের জন্যই আমি হচ্ছে ফাঁকিবাজ, কারণ আপনারা নিজেরাও গায়েব হয়ে যান, এরপরে মনে করেন যে আমরা সবাই গায়েব হয়ে যাই। সবসময় সাথে থাকতে হবে, তাহলে অন্যদেরকে ফাঁকিবাজ মনে হবে না, নিজেরাই ফাঁকিবাজি কম করতে হবে, বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, কে এটা? সামি আছেন সিলেট থেকে বলছি আমি, আর্জেন্টিনা। আমিও চাই আমার কথা একটু বলবো। অবশ্যই বললে হচ্ছে, যেটা করতে হবে, আপনার কি কোনো ভালোবাসার গল্প আছে বা আপনার কোনো হারানোর বেদনা আছে, তাহলে আপনি হচ্ছে লিখতে পারেন, গুরুর শোতে আসতে পারেন ভালোবাসার বাংলাদেশ, সেখানে এসে আপনাদের কথাগুলো বলতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, পাবনা থেকে শুনছি। ধন্যবাদ, কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? নামটা লিখে দিলে খুবই ভালো হতো, কেন যে লিখিনি। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছি সুমাই লিখেছেন, আপু কেমন আছো? এই তো আমি ভালো আছি। রায়মা লিখেছে, আপু আমি তো খুবই টেনশনে থাকি, তার পাশাপাশি খাবার নিয়েও বসি, খাবার খেতে থাকি আর হচ্ছে টেনশন করতে থাকি। আচ্ছা ওকে। নাফিজ আহসান লিখেছেন, টেনশন সে করে। জীবন খান যুক্ত হয়ে আছেন, ক্রিয়েটিভ মাহিমা, ওরে বাবা আপনি কি ক্রিয়েটিভ কাজ করেন বলেন তো। আর হচ্ছে অমৃত বোস তো যুক্ত হয়ে আছেনি, ধন্যবাদ আপনাদেরকে যারা যারা সাথে আছেন। আসসালামু আলাইকুম, আমি কে এটা? মুতারিনা ইসলাম, সুমনা, আমি রংপুর থেকে। হাই সুমনা, কেমন আছেন বলেন তো, কেমন কাটছে সময়? আপু আমি সাইমা রংপুর থেকে বলছি, আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন? আমি, একটা ভালো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার আনসার আমি দিতে দিতে, আমার আশেপাশে মানুষদেরকে দিতে দিতে আমি টায়ার্ড, তারপরে আজকে আমার এই লিসনার্স বন্ধুদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে খেলা খুবই কম দেখি, আমার হচ্ছে খেলা যারা দেখে তাদেরকে দেখতে খুব মজা লাগে। হ্যাঁ, সাপোজ আপনারা ব্রাজিল আর্জেন্টিনা টিম, আপনারা যখন খেলাটা দেখেন, আপনারা যখন হই হুল্লোড় করেন, আপনাদেরকে দেখতে আমার খুব ভালো লাগবে। আর এখন আসেন আমি কোন দল সাপোর্ট করি, আমি আসলে আমার সামনে যারা থাকবে তাদের অপোজিট টিম সাপোর্ট করি, মানে ধরেন আজকে হচ্ছে আর্জেন্টিনার খেলা এবং অন্য আরেকটা দেশের খেলা, তো আমার সামনে সবাই হচ্ছে আর্জেন্টিনার ফ্যান, তো আমি হচ্ছে অন্য দেশটাকে সাপোর্ট করব, কারণ কেউ একজন তো লাগবে তাই না অপর পক্ষকে সাপোর্ট করার জন্য, ওরা একা থাকবে কেন, ওদেরকে কেন কোনো সাপোর্টার থাকবে না ওদের জন্য, যার কারণে আমি হচ্ছে অপর পক্ষের সাপোর্টার হয়ে যাই। আমার ওদেরকে একা রাখতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি অপর পক্ষের সাপোর্টার অলওয়েজ অলওয়েজ, যেটা যে কোনো খেলাই থাকুক না কেন, আমি যেটা দেখবো যে মেজরিটি একটা টিমে, আমি অন্যদের টিমে চলে যাব। রংপুর থেকে আবিদ হাসান যুক্ত হয়ে আছেন, আমার বন্ধু মহা জাদু জানে, গানটা শুনতে চান? হবে না হবে না হবে না, কারণ আমি পূর্ণ হারানো দিনে গান প্লে করছি। আবিদ ইমরান লিখেছেন, ইমরান এবং পড়শির কণ্ঠে গাওয়া খুদা তুঝে ইয়ে দুয়া হ্যায় গানটা প্লে করুন। ও সো সরি, নাম তো লিখেন নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমি পূর্ণ হারানো দিনে গান প্লে করছি, আর এত এত হিন্দি গান থাকতে আমার ইমরান আর পড়শির হিন্দি গান কেন প্লে করতে হবে, আমি বুঝলাম না ব্যাপারটা। ওকে, তোমাকে চিনি না, নাম জানি না, তবু কেন চেনা চেনা লাগে, গানটা শুনতে চাই। আগে আপনার নিজের নাম লিখুন না। ও আচ্ছা, লিখেছেন তো আবিদ হাসান, মেসেজ লিখলে হলে সে অবশ্যই হচ্ছে আপনার নাম এবং অ্যাড্রেস লিখে দেবেন। আপনার আগের মেসেজটা দেখে আমি আপনার নামটা পড়েছি, ঠিক আছে? ওকে, এটা কে? আচ্ছা জানি না এটা কে লিখেছে, নাম্বার হচ্ছে 4479 লাস্টে। আপনি আসলে আপনার কি জানি বলে এটাকে, আচ্ছা থাক বাদ দেই, ব্যাপারটা ওরকম না, মানে আপনি আমার ফ্রেন্ড না, আপনারা আমার লিসনার্স, আমি আপনাদেরকে আপনাদের পছন্দের গানগুলো প্লে করবো, এর মানে এই না যে আপনারা যা ইচ্ছা তাই হচ্ছে বলতে থাকবেন,
ঠিক আছে, উল্টাপাল্টা কথা আমার একটু কম বললেন, কারণ আমার মাথা অনেক গরম থাকে, গরমের কারণে আমি কিন্তু যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাই। রাজশাহীতে ঢাকা এফএম শোনা যাচ্ছে না কেন বলেন তো? না শুনলে আপনি কেমনে মেসেজটা করলেন যে আমি এই মুহূর্তে আছি আপনার সাথে, এই যে একটা কথা বললেন এটা কি ঠিক বললেন? আচ্ছা যাই হোক, আপনাকে তারপরে বলে দিচ্ছি যে আমাদের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যাবেন, ওখানে ঢাকা এফএম 90.4 আপনারা পেয়ে যাবেন, অ্যাপটা ডাউনলোড করবেন, শুনতে পাবেন আমাদেরকে 24/7, ঠিক আছে? তাছাড়া কি করতে পারে, আমাদের ওয়েবসাইট আছে, হ্যাঁ, www.dhakafm904.com ওয়েবসাইটেও কিন্তু আমাদেরকে 24/7 শুনতে পাবেন, ঠিক আছে? ওকে, আমি শাহাদ জয়েন করেছি ইমরান পশ্চিম কোণে খুদা তুছে প্লে, সো সরি শাহাদ ভাইয়া আমি গানটা প্লে করতে পারছি না, অন্য কোনো গান থাকলে অবশ্যই জানাবেন, সেটা প্লে করে দেওয়ার চেষ্টা করব। ওই তোর মায়াবী চোখে কাজল হয়ে যাব গানটা। আচ্ছা এই যে আবিদ ভাই রংপুর থেকে লিখেছেন যে আপনি আসলে কয়টা গান শুনতে চান, আপনি একবার লিখেছেন যে নাম জানি না তবু কেন চেনা চেনা লাগে, আবার ওই তোর মায়াবী চোখে কাজল হয়ে যাব। আমি একটাই করব না, এতগুলা কেন করেন, রিকোয়েস্ট একটা করতে হবে, আমি আমার পছন্দের গান করে দিব। কেমন আছেন? আমি চট্টগ্রাম থেকে তানজিলা আছি। হেই তানজিলা, আপনি কেমন আছেন বলেন তো ভাইয়া? ওকে, সাইমা লিখেছেন কিভাবে আপনার সাথে যুক্ত হব, এই যে আপনি মেসেজ করেই হচ্ছে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন, এভাবে মেসেজ করে যুক্ত হয়ে থাকতে হবে, পুরনো হয়নি দিনের গানগুলো শুনতে হবে, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে পিঙ্কে চলে যাচ্ছি গানে, যারা যারা লিখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা এখনো লিখেননি চাইলে লিখে ফেলতে পারেন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। তাছাড়া facebook.com/ilovedhakafm পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানে কমেন্ট করে হচ্ছে আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। ওকে, তো আচ্ছা লাস্টে একটা মেসেজ এসছে, তাহলে আমার গানটা কি হবে, তাহলে আপনার গানটা আমি প্লে করছি না, আই এম সো সরি, কাজ সুন্দরভাবে মেসেজ করবেন, সুন্দরভাবে আনসার পাবেন, সুন্দরভাবে সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিব, ঠিক আছে? তো চলে যাচ্ছি গানে, ফিডব্যাক একটু পর, কোথাও যাচ্ছেন না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: KFM 90.4.
1: Σαράδεσες.
0: Σαββασάδεσες.
2: Retro Reloaded.
3: Retro Reloaded.
4: ফেলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে রেট্রো রিলোডেড এ। দেখতে দেখতে একজন ঘন্টা শেষ হয়ে গেল, আমি ফিরবো পরের ঘন্টা, আপনার কোথাও যাবেন না, পিঙ্কির সাথে থাকতে হবে, শুনতে হবে ঢাকা FM 90.4। ফিরছি পরের ঘন্টায়।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: রেট্রো রিলোডেড।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 রেট্রো রিলোডেড, চলছে পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে। পিঙ্কি আছে আপনাদের সাথে, পুরনো দিনের কথা বলছি, পুরনো দিনের ফুটবল খেলার কথা বলছিলাম। এনিওয়ে, কে কে আছে আমার সাথে একটু দেখে নিই। আগে তো এফএম শুনতাম না, এখন যখন এফএম শুনি, আচ্ছা শান্তা লিখেছেন আর্জেন্টিনা হারু দল ব্রাজিল, হা হা সেভেন আপ খাওয়াবো না আর যে আমি শান্তা কি জিতবে তো আর্জেন্টিনা, হারু দল হচ্ছে ব্রাজিল। আচ্ছা ওকে ওকে ওকে, নাও আই গট ইট। দেখা যাবে, এই যে আমি না মানে বুঝি না আপনারা এই যে ঝগড়াটা করতেছেন, যে ব্রাজিল আর্জেন্টিনার এই যে ঝগড়াটা, এই ঝগড়াটা কি মজা পান একজন একজনকে পচায়, এই জিনিসটার মানে আজ পর্যন্ত আমি কোনো থিওরি খুঁজে পেলাম না। মানে আপনি যখন আরেকজনকে পচাচ্ছেন, তাও আবার নিজের কোনো কিছু না, অন্যের জন্য নিয়ে রিস্ক নিয়ে পচাচ্ছেন আপনি, তো পচে আপনার এটা কি রকম আনন্দ আপনি পাচ্ছেন, এবং অপর পক্ষও পচাচ্ছে, মানে আপনি দুজন দুজন দুজন দুজনকে এক একটা ধাওয়া পাল্টা ধাওয়া ছুটতে থাকেন, তো এটাতে কি মজা পান আপনারা আমাকে একটু বলেন তো, মানে কি রকম একটা মজা, আমি কখনো এইখানের মধ্যে মজা খুঁজে পাইনি। কাউকে পচানো বা কেউ পচাবে এটার, এটার আমি মজা এখন পর্যন্ত খুঁজে পাইনি, বাট আপনারা কি মজা পান একটু বললেন। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আমি আরিফা। ভাইয়া কোথায় পাই পেয়েছেন এটা তো আপু? আরিফা লিখেছেন রংপুর থেকে, দিন ধরেই শুনছি, অনেক দিন ধরেই শুনছি, আজ প্রথম SMS করলাম। এই SMS টা যে আমি কত পাই, কেন আপনারা কেন হচ্ছে সারাক্ষণ শুনতে থাকেন কিন্তু আমাদেরকে SMS করেন না। ভালোবাসার বাংলাদেশ শোটাতে আসতে হলে কি করতে হবে? রিয়াদ সিলেট থেকে আছেন তাই না? আচ্ছা রিয়াদ, যেটা করতে হবে আপনি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজেই গুরুর কাছে শো বলতে চাই, মানে গল্প বলতে চাই, সেটা লিখে পাঠাতে পারেন, বা আমাদের যে facebook.com/ILoveDhakaFM পেজটা আছে সেখানকার মেসেঞ্জারেও কিন্তু আপনারা লিখতে পারেন, ঠিক আছে? ওকে, উই আর কি আফা, আফা কি? রংপুর থেকে করিমা বলছি, আজকে ফার্স্ট টেক্সট করলাম, প্লিজ পড়িও, রিপ্লাই দিও। দিলাম তো, দিলাম দিলাম করিমা, দিয়েছি। হাই দিদি, আচ্ছা গানগুলো যদি পুরনো হারানো দিনের হয় তাহলে খুঁজে পেলে কিভাবে? তোমা চট্টগ্রাম থেকে, আহারে বুঝলো না মেয়েটা, তোমা পুরনো মানে হচ্ছে 80s 90s এর গান, এগুলো যেগুলো হচ্ছে আপনি শুনতে পারছিলেন, এগুলো যখন আমাদের জন্মের আগের গানগুলো বা জন্মের একটু পরের গানগুলো বা 2000 একটু পরের গানগুলো, সেগুলো আমি প্লে করছি, এই জন্য পুরনো দিনের গান বলি এবং হারানো দিনের গান বলা হয়, কারণ হচ্ছে এগুলো কি আপনি সচরাচর শোনেন? আপনার তো মাথার মধ্যে একটু গান বাজলেই নতুন গানগুলো বাজে না, আশেপাশে যখনই শুনবেন দেখবেন যে নতুন গানগুলো, যেগুলো আপডেটেড গানগুলো আসছে সেগুলো শুনছেন, এই জন্য আমি বলেছি পুরনো হারানো দিনের গানগুলো, যে দিনগুলো হারিয়ে গেছে, যে দিনগুলো আর কখনো আমরা ফিরে পাবো না, যে গানগুলো আমাদের শুধু স্মৃতি হয়েই থাকবে, যে কথাগুলো শুধু স্মৃতি হয়েই থাকবে, সেই হারানো দিনের কথা বুঝতে হবে। তোমাকে শুনছি পিঙ্কি আন্টি। ওকে, আফরিন আন্টি লিখেছেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাই আপু, আমি তাসিন রংপুর থেকে, আমি ব্রাজিল সাপোর্ট করি কারণ ছোটবেলা আমার এক ফ্রেন্ড ব্রাজিল সাপোর্ট করতো, তারপর থেকে আমিও ব্রাজিল সাপোর্ট করি। এই যে এরকমই আমি জানতে চেয়েছিলাম যে কার কারণে কে সাপোর্ট করা শুরু করেছেন নাকি খেলা বুঝে করেছেন। যাই হোক ধন্যবাদ। হ্যালো আপু, কাল ওকে, আচ্ছা আমি পিঙ্কি আপু, হ্যাঁ পিঙ্কি আপু আছি এখন আপনাদের সাথে। আপু গুড মর্নিং, গুড আফটারনুন হয়ে গিয়েছে, কেমন আছেন? আমি আপু আপনার ভয়ে অনেক সুন্দর সুন্দর আপনাকে শোনা ভালো লাগলো। আপু কাল মেসেজ দিয়েছি আপনি, আচ্ছা আমাকে কাল মেসেজ দিল, কালকে তো ফ্রাইডে ছিল, কালকে আমার কোনো শো ছিল না, বুঝিনি আমি। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি রংপুর থেকে হিমেল বলছি, আজকে প্রথম আপনাকে টেক্সট করলাম, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। প্রথমত আপনি আজকে প্রথম SMS করেননি, আপনার অনেকগুলো SMS আমি দেখতে পারছি, আপনি বুধবারে কাকে যেন SMS করেছেন, তো এই কথাটা কেন বলেন আমি আজকে প্রথম SMS করেছি, এটা বললে কি একদম আমরা স্পেশালভাবে পড়বো? না, সবার মতো করেই পড়বো যখন আসবে। এই মেসেজ আমি অনেক বেশি পাই তো এই জন্য একটু বললাম। যাই হোক, কিভাবে বলবেন আপনি, কিসে পড়েন আগে বলেন তো, তারপরে তার উপর ভিত্তি করে আমি বলতে পারবো যে কিভাবে বলবেন। ওকে, তারপর কি আছেন আমার সাথে? আউরে বাবা, এটা কি লিখেছেন? কোনো দাড়ি কমা স্পেস ছাড়া একজন লিখেছেন, নাম্বার হচ্ছে, এটা কি
687 আপু বা ভাইয়া আপনি একটু লিখাটা একটু স্পেস বা দাড়ি কমা দিয়ে লিখেন তো। হাই আমি নেপিন নেপিন নেপিন ওকে মৌলভীবাজার থেকে। হ্যালো আই পিঙ্কি লাবণ্য রংপুর থেকে আছি, আপনার শো আজকে ফার্স্ট জয়েন করলাম, গানগুলো অনেক ভালো লাগছে, সাথে থাকবো ফুল টাইম, একটা পূর্ণ গান শুনি, সাথী তুমি আমার জীবনের সাথী, তুমি আমার মরণের সাথী। আচ্ছা সেটা তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি প্রথম কেন লিখছেন আমাকে, আগে থেকে কেন লিখেন নি সেটা বলেন। এই মেসেজটা না আমার একদম ভালো লাগছে না, কিন্তু গত দুই উইক ধরে, গত দুই না কত কয়েক উইক ধরে আমি একই এসএমএস দেখছি যে আমি আজকে প্রথম আপনাকে লিখলাম, প্রথম লিখলাম, মানে কেন ভাই কেন, এটা না লিখে লিখছেন ঠিক আছে ভালো কথা। যাই হোক এই এসএমএস মানে এই কথাটা আমার ভালো লাগছে না। ওকে আপু আমি আর্জেন্টিনা, কারণ তারা ভালো খেলোয়াড়, ম্যারাডোনা আর মেসি বল পায় না ফারুক। এটা কি ছিল, ম্যারাডোনা আর মেসি বল পায় না মানে কি ধরনের কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তারপর কি আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, রংপুর থেকে আছেন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নামটা ও আচ্ছা হিমেল, হিমেল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, আচ্ছা ওকে। আর যে মেয়েটাকে পছন্দ করেন সে কি আপনার সমবয়সী নাকি হচ্ছে স্কুলে পড়ে, আর যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই ভালোবাসা, না এই বয়সে ভালোবাসা হয় না, ভালো লাগাই হয়, তো বলতে চাইলে আপনি আপনার মতো করেই বলতে পারেন, কিন্তু ভালোভাবে জেনে শুনে তারপরে বলবেন, কিভাবে বলবেন সেটা সেটা সেটা এক লাভ গুরুকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। আমি নেক্সট বৃহস্পতিবারে লাভ গুরুকে আমি এই প্রশ্নটা করব, আপনারা অবশ্যই হচ্ছে সাথে থাকবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত ভালোবাসার বাংলাদেশ হয়ে থাকি, সেখানে আমি হচ্ছে এই এসএমএসটা করব, ঠিক আছে, তো আপনারা অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন, ঠিক আছে, মানে তখন শুনবেন, ওকে। আচ্ছা 548 নাম্বারটা, ওনার মাথায় মনে হয় কোনো সমস্যা হয়েছে, জানি না কি হচ্ছে, নাকি ওনার ফোনে সমস্যা হয়েছে, কিছুই বুঝতে পারছি না। ইঙ্কি পিঙ্কি পঙ্কি হ্যালো আপু, একটা ধামাকা গান লাগান, ওরে বাবা ধামাকা, একদম ধামাকা গান লাগাতে হবে না, ধামাকা গান তো চলছে, পূর্ণ হারন দিনের গানগুলোই তো ধামাকা, তাই না, তো সেগুলো শুনতে হলে সাথে থাকতে হবে, ঠিক আছে। ওকে তাহলে এখন চলে যাই গানে, যারা যারা ছিলেন এতক্ষণ আমার সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর করে এসএমএস আবার করে ফেলুন, সুন্দর করে লিখে ফেলুন এবং জানিয়ে দিন আপনাদের মনের কথাগুলো, আর পিঙ্কি চলে যাচ্ছি এখন গানে, ফিরবো একটু পর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Retro Reloaded. Retro Reloaded.
1: Yes, Retro Reloaded চলছে পিঙ্গি আছে আপনাদের সাথে, বেশিক্ষণ নেই, অল্প কিছুক্ষণ আছে আপনাদের সাথে। ঢাকা এফএম 90.4 পূর্ণ হারানো দিনের গানগুলো শুনছেন, পূর্ণ দিনের কথা বলছিলাম। আচ্ছা, এই মুহূর্তে কি আপনাদের মনে পড়ে যে গানটা প্লে করছি, গানগুলোর সাথে কোনো পুরনো দিনের কোনো স্মৃতি মনে পড়ে? আমার তো কিছু কিছু গান আছে যেগুলোর সাথে আমার পুরনো কিছু স্মৃতি জড়িয়ে আছে, যখনই শুনি তখনই ওই সময়কার কথা মনে পড়ে যায় এবং মুখে একটা এমনি এমনি হাসি চলে আসে এবং খুবই ভালো লাগে আমার কাছে তখন সময়টা। আর এই গানগুলো আমার, আমি জানি না কেন জানি আমাকে এখনো নতুন যে গানগুলো আছে ওগুলোর মধ্যে আমি ঢুকতে পারিনি। আমাকে যদি কোনো গান শুনতে হয় বা কোনো গান আমি শুনি, আমি পুরনো গানগুলোই শুনি এবং 2000-এর কিছু পরের গানগুলো শুনি, এটা অলওয়েজ। বা আমি কোথাও ঘুরতে যাচ্ছি, হয় না যে আপনার একটা মুড থাকে যে গান শুনতে হবে, তখন ওই মুডটাতেও আমি কিন্তু পুরনো হারানো দিনের গানগুলো শুনি, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, পুরনো স্মৃতিগুলো আসলে চমৎকার, যেগুলো আসলে আমরা আর ফিরে পাবো না। তো আমি ফুটবল খেলার কথা বলছিলাম যে তখনকার সময়কার ফুটবল খেলা বা ফুটবলের সময়টা, বিশ্বকাপের সময়টা আপনাদের কেমন কাটতো বা কিভাবে আপনারা সবাই এখনো বসে কি একসাথে চিল্লাচিল্লি করেন, নাকি হচ্ছে খাবার দাবার করেন, নাকি হচ্ছে একটু টেনশনে থাকেন? তো ব্যাপারটা হচ্ছে যে আমি কম বেশি সবাই পেয়েছি সবকিছু একসাথে, যে কেউ খাবারও খাচ্ছে আবার টেনশনও করছে, আবার যখন গোল পাচ্ছে তখন একটা চিৎকার, যখন গোলের কাছাকাছি গিয়ে গোলটা মিস হয়ে গেল তখনও একটা চিৎকার। উফ, এই আমেজগুলো আসলে কখনো শেষ হবে না, তাই না? আর ঢাকা এফএম 90.4 তো আছেই, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করছি এবং সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি আপনাদের সাথে পুরনো দিনের গানের সাথে। তো আপনারা যদি আমাকে কিছু জানাতে চান শেষবারের মতো, কারণ আমি শেষবারের মতো ব্যাক করছি, আপনারা কোথাও যাবেন না, শেষবারের মতো কিছু লিখে পাঠাতে চাইলে পাঠিয়ে দিন, আমি ফিরবো শেষবারের মতো। কোথাও যাচ্ছে না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফএম 90.4।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রেট্রো রিলোডেড চলছিল, পিঙ্কি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আজকে এখানেই বিদায় নেওয়ার পালা, এবং যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন, পুরনো হারানো দিনের গানগুলো চলবে এবং হচ্ছে পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা হবে প্রতি শনিবার ঠিক 11টা থেকে 2টা পর্যন্ত পিঙ্কি থাকবো। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, এবং কথা বলতে বলতে ওয়েদারটা না কেমন যেন একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে একটু ঝুম করে বৃষ্টি আসবে, তো ভালো, বৃষ্টি আসতে থাকুক। আমরা সুন্দর সুন্দর গান শুনছিলাম, কিন্তু এই গানের সাথে ওয়েদারটা কিন্তু ভালো যেত, কিন্তু কিছু করার নেই, যেহেতু শোটা শেষ হয়ে এসেছে আমি পরে শনিবার আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময় ঢাকা এফএম সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, কোন গানটা প্লে করা যায় বলেন তো? বৃষ্টিরে বৃষ্টি আয়না জোড়ে এটা প্লে করব। আচ্ছা, বৃষ্টিরে বৃষ্টি আয়না জোড়ে না করে বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে করব, না কোনটা করব বলেন তো? এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে, রুনা লায়লার এটা এটা এটাই দেই না, কি বলেন? যাই হোক, শুনতে থাকুন অবশ্যই সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

আমার রাত জাগা তারা তোমার আকাশ বাড়ি

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: shut.
1: You're listening to Taka FM 90.4.
2: পছন্দ সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড
3: বিশ্বের
2: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
7: ঢাকা FM 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম 90.4

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনার
2: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: কিচ্ছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। কক্সবাজারে পাটলি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন পরবর্তী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন তারিক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল। বাংলাদেশি জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক সক্রিয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নাইজেরিয়া জামফারা রাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত 17 জন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1টায় কাতার সুইজারল্যান্ড এবং ভোর 4টায় ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি আজ কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে সকালে কক্সবাজার সদরের PM খালি ইউনিয়নের পাটলিখাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছে চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: আজ থেকে প্রায় 50 বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাতলি খাল খনন করেছিলেন। শনিবার কক্সবাজার সদরের PM খালি ইউনিয়নে প্রধানমন্ত্রী তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তারেক রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতলি খাল পুনঃখননের ফলে 40,000 মানুষ এবং 8,500 কৃষক উপকৃত হবে। তার সরকার আগামী 5 বছরে 23,000 খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
3: আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব।
2: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত জাতীয় বাজেটের বিরোধিতা করছে।
3: প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। গণবিরোধী বাজেট মানে না, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়।
2: এদিন প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
4: সকলের কাছে অনুরোধ করব, এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।
2: এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের দুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। মোহসেন কবির, বাংলাদেশ বেতার।
0: এছাড়া কক্সবাজারের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকু উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় ২৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন এবং ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারিক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ২৫ বছর আগে বেগম খালেদা জিয়া পেকু উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আজ তার দল বিএনপি সরকার আবারও এই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। তিনি বলেন, এটি বারবার প্রমাণ করে যে বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় থাকে তখনই জনগণের ও দেশের কল্যাণের কাজ করে। উল্লেখ্য, চলতি বছরের ১৭ই মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বর্তমান সরকার। এদিকে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে কক্সবাজার জেলার চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৪ থেকে ৬ লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন,
4: আনোয়ারা পটিয়া বাসখালী চকরে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা রাজ্যে এই রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত ইনশাল্লাহ।
0: দেশে ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আগামীকাল এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় জনবল। এর মাধ্যমে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আগামীকাল সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ানকে রুখে দেওয়া হবে। তিনি আজ রাজধানী কাকরালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
5: কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমাদেরকে যদি পৃথিবীতে, আমাদের দেশের বাইরে নতুন কোন জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।
0: জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্বকীয়তার মূল ভিত্তি। তিনি বলেন, ৫৬,০০০ বর্গ মাইলের কোনো বাঙালিকে আর বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের ওপারে অন্য কারো কাছে ধার করতে হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের সত্যকে উন্মোচিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তুলেছিলেন, যা দেশের মানুষের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্পষ্ট করে দেয়। এদিকে আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তারেক রহমানের রূপকল্প শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে জুলাই অভ্যুত্থান ও ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে একসঙ্গে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে প্রধান রাজনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও 2024 সালের জুলাই অভ্যুত্থান সবচেয়ে বেশি আলোচিত। এদিকে বস্তুনিষ্ঠ সৎসাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করতে হলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। নতুন অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে কিছু ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ রয়েছে যা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ও জনগণ উভয়ই উপকৃত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: 2026-27 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এসব খাতে সরকারি ব্যয়ের হার তুলনামূলক কম ছিল। নতুন বাজেটে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
8: এবার বাজেটে কতগুলো ভালো ব্যতিক্রমী উদ্যোগ আছে যাকে আমরা সবাই স্বাগত জানাই, তবে আবার কিছু চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে। আগে প্রথমে যদি আমি ব্যতিক্রমী উদ্যোগগুলোর কথা বলি, আমরা দেখেছি সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার স্পেন্ডিং এর উপরে গুরুত্ব দিয়েছে। এই খাতগুলোতে আরো অধিকতর সরকারি বিনিয়োগ বা ব্যয় করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো দিক। অনেকদিন ধরে এই তিনটি সেক্টরে আমাদের যে পাবলিক স্পেন্ডিং সেটার মাত্রা খুবই কম ছিল, কাজে সরকার এখন চেষ্টা করছে সেই পাবলিক স্পেন্ডিং গুলো বাড়াতে।
7: তার মতে বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, বেসরকারি খাতে গতি ফিরলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।
8: বাজেটের আরেকটি ভালো দিক হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এবং কতগুলো সংস্কার করার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয় যে এটা ভালো করে ইমপ্লিমেন্টেশন করলে আমাদের সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে এবং সেই সাথে আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। এখন কর্মসংস্থান করাটাই বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে।
7: ডক্টর রাজ্জাক জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, দারিদ্র কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া প্রস্তাবিত বাজেটের ইতিবাচক উদ্যোগের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনীতির জন্য সুবাতাস বয়ে আনতে পারে।
8: বাজেটে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই বাজেট থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ পেতে সুবিধা পাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সনাতন যেসব সমস্যা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো কিন্তু বাজেট বাস্তবায়নের পথে থেকেই যাচ্ছে, সেদিকটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
7: অর্থনীতিবিদদের মূল্যায়ন, নতুন বাজেটে উন্নয়ন, মানব সম্পদ এবং সামাজিক সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: এদিকে দীর্ঘ ফ্যাসিবাদীর কবলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা ও কৃষি সুরক্ষায় বড় ধাক্কা দেওয়ার জন্য নির্বাচিত সরকারের এটাই প্রথম বাজেট। স্বাভাবিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ছিল বাজেটে। এই তিন মৌলিক খাতের জন্য সেই রূপান্তর পরিকল্পনা কতটা উঠে এল বাজেটে? বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 87,206 কোটি টাকা। আগামী অর্থ বছরে তা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 1,36,606 কোটি টাকা, যা জিডিপির 2%, লক্ষ্য পর্যায়ক্রমে এটিকে 5% উন্নীত করা। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী অর্থ বছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 69,409 কোটি টাকা, যা গত অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন থেকে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট এবং প্রতিটি জেলা হাসপাতালে হৃদরোগ ও কিডনি ডায়ালিসিসের মতো বিশেষায়িত সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে বাজেট প্রস্তাবে জানান অর্থমন্ত্রী।
10: স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।
9: 2026-27 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 43,335 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড। সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের জন্য চলতি অর্থ বছরের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে 1,567,96,00,000 টাকা।
10: সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে।
9: কৃষি সচিব ডক্টর রফিকুল ই মোহাম্মদে বলেন, এই বাজেটের ফলে কৃষকরা নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে।
11: ক্ষুধা নিবারণ করা না যায়, খাদ্য সহায়তা দেওয়া না যায়, এগুলো সবই খুবই সামঞ্জস্যপূর্ণ। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড একতালে দেখলে কি মনে হয়? মনে হবে যে ইয়েস, আমরা এই যে ভাবনা আমাদের নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে আমাদের সকল কৃষককে এ বুঝতে হবে। এবং বাজার আমার কিন্তু শুধু বাংলাদেশ নয়, আমাকে যেতে হবে বিশ্ববাজারে।
6: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগের গতি প্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতা নামতে হবে। তিনি আজ রাজধানীতে রোড ম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে যখন বিশ্ব অর্থনীতি নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে চলমান জ্বালানি সংকট নতুন মাত্রার জটিলতা তৈরি করেছে। বাংলাদেশও এসব বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে জামফর রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 17 জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এবং বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, আক্রমণকারীরা মারাদুন জেলার গরুন নামাই গ্রামের খামার বাড়িগুলোতে ঝড়ের বেগে ঢুকে নিজস্ব ক্ষেতে কর্মরত কৃষকদের উপর গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় নেতারা জানান, এই হামলায় আরও 5 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আসামের জোরহাট বিমান ঘাঁটিতে আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে অন্তত 5 আরোহী নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনী জানায়, অবতরণের সময় বিমান বাহিনীর স্টেশন চত্বরের ভেতরে এটি বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফুটবলে আগামীকাল ভোর 4:00 ব্রাজিল মরক্কোর মোকাবেলা করবে। এর আগে সান ফ্রান্সিসকোতে আজ রাত 1:00 কাতার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এদিকে আজ সকালে লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করে। এছাড়া গতরাতে কানাডার টরেন্টোতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যেকার খেলাটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়া দলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11:00 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। কক্সবাজারে পাতলি খাল পুনঃ খনন কর্মসূচি উদ্বোধন পরবর্তী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তারিক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল। বাংলাদেশে জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক সক্রিয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নাইজেরিয়ার জামফরা রাজ্যে বন্দুকধারীদের গুলিতে মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তারিক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আগামীকাল। বাংলাদেশে জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক সক্রিয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। নাইজেরিয়ার জামফরা রাজ্যে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত 17 জন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করা লাইন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।

0: FM 90.4।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
0: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মন মাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
0: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
0: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
0: উফ, শান্তি নাই রে।
4: আছে
0: কই?
4: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।